শুনছেন এনএসকিও ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 20 মে বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলার জন্য জাপানের সরকার এবং ক্ষমতাসীন জোটের দলগুলো এখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কাজ করছে। সোমবার সরকার এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বলেছেন, সরকার পরিস্থিতি সম্পর্কে একটি সুবিবেচনাপূর্ণ সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জনগণের জীবনযাত্রা যাতে ব্যাহত না হয় সেজন্য সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। তিনি উভয় পক্ষকে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাসের দর সংক্রান্ত সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। এই বিষয়ে দায়িত্বে থাকা দলীয় কর্মকর্তারা গত গ্রীষ্মের তুলনায় দাম আরও কমিয়ে রাখার জন্য শীঘ্রই পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছেন। এলডিপির নির্বাহী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হাগিউদা কোইচি বর্তমানে কার্যকর একটি ব্যবস্থার কথা উল্লেখ করেছেন, যার মাধ্যমে দেশে প্রতি লিটার পেট্রোলের গড় খুচরা মূল্য প্রায় 170 ইয়েন বা $1 সামান্য বেশি নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে এই পদক্ষেপটি দীর্ঘ সময়ের জন্য টেকসই নাও হতে পারে এবং জনসাধারণকে এটা বোঝানোর জন্য প্রচেষ্টার প্রয়োজন যে পরিবহন খরচসহ বিভিন্ন কারণের জন্য অপরিশোধিত তেল সংগ্রহ করা আরও ব্যয়বহুল হয়ে উঠছে। এইসব মতামত বিবেচনা করে সরকার এবং ক্ষমতাসীন জোট এ বিষয়ে কী পরিমাণ সহায়তা দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে টোকিও তার জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে জাপান প্রধান তেল উৎপাদনকারী দেশ ব্রাজিলের কাছে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে অনুরোধ করেছে। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই সোমবার টোকিওতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তিনি কোনো একটি একক অঞ্চলের উপর জাপানের নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভিয়েরা বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য অতীতের ন্যায় উচ্চ পর্যায়ে ফিরে আসা উচিত। ইরানের পরিস্থিতি প্রচলিত পথগুলোকে ব্যাহত করায় জাপান হরমুজ প্রণালী এড়িয়ে পণ্য পরিবহনের পথ খুঁজছে। উল্লেখ্য, 2024 সালে বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হল ব্রাজিল। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বর্তমানে দেশটির রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অবশ্য এই বর্ধিত রপ্তানির প্রায় কিছুই জাপানে প্রেরণ করা হয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি ইরানের উপর একটি পরিকল্পিত হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন যা মঙ্গলবারের জন্য নির্ধারিত ছিল। ট্রাম্প বলেছেন, আমি এটা কিছু সময়ের জন্য স্থগিত রেখেছি, আশা করি হয়তো চিরতরে, তবে সম্ভবত আরও কিছু সময়ের জন্য, কারণ আমরা ইরানের সঙ্গে খুব বড় আলোচনা করেছি এবং দেখব তার ফল কী হয়। তিনি বলেন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের নেতৃবৃন্দ তাকে 2-3 দিনের জন্য বিষয়টি স্থগিত করতে বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন একটি চুক্তি করতে পারে যেখানে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না, তাহলে আমরা সন্তুষ্ট থাকব। ট্রাম্প এর আগে এক পোস্টে জানিয়েছেন যে কোনো চুক্তি না হলে ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর জন্য তিনি সামরিক প্রধানদের প্রস্তুত থাকতে বলেছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশটি পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি পাল্টা প্রস্তাব পেয়েছে। তিনি বলেন, তেহরান গত কয়েকদিন ধরে সংশোধনীগুলো পর্যালোচনা করেছে এবং এখন তার জবাব দিয়েছে। তবে তেহরান হরমুজ প্রণালীর উপর থেকে তাদের নিয়ন্ত্রণ শিথিল করতে নারাজ বলেই মনে হচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রণালীটি পরিচালনার জন্য ইরানের নতুন সংস্থা একটি আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট চালু করেছে। IRIB বলছে, সমুদ্রপথটি ব্যবহারের আগে জাহাজগুলোকে অবশ্যই পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের সাথে সমন্বয় করতে হবে এবং যে কোনো অনুমোদনহীন চলাচল অবৈধ বলে গণ্য হবে।
এই প্রতিবেদনে বলা হয়েছে 1,500টি জাহাজ অনুমতির অপেক্ষায় রয়েছে।

খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনজি ওকোনজো ইওয়েলা সতর্ক করেছেন যে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা গত 80 বছরের মধ্যে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হচ্ছে। সোমবার টোকিওতে এনএচকে কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে বিশ্ব যেখানে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপ দেখেছে, সেখানে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTOর অন্যান্য সদস্য দেশগুলো ভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন এর কারণ হল ব্যবস্থাটি সংস্কার হচ্ছে না এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলছে না। WTO তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সংস্কারের চেষ্টা করছে। এর অন্যতম প্রধান একটি চ্যালেঞ্জ হল সকল সদস্যের মধ্যে ঐকমত্যের আবশ্যিকতার কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। যদিও সংস্থাটি মার্চ মাসে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক করেছিল, তবে এটি কোনো কর্মপরিকল্পনা গ্রহণ করতে ব্যর্থ হয়। ওকোনজো ইওয়েলা এই প্রতিবন্ধকতার জন্য সদস্যদের মধ্যে অন্যান্য বিষয় নিয়ে মতবিরোধকে দায়ী করেন, তবে তিনি জোর দিয়ে বলেন যে অগ্রগতি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে WTO এখনও প্রাসঙ্গিক এবং উল্লেখ করেন যে বিশ্ব বাণিজ্যের 3/4 WTOর শর্তেই সংগঠিত হচ্ছে। টানা দ্বিতীয় ত্রৈমাসিকে জাপানের অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানির পুনরুজ্জীবন এবং ক্রমবর্ধমান ভোক্তা ব্যয়ের কারণে এটি ঘটেছে। মন্ত্রিপরিষদ মঙ্গলবার জানুয়ারি থেকে মার্চ মাসের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর জিডিপি আগের ত্রৈমাসিকের তুলনায় 0.5% বৃদ্ধি পেয়েছে। এর বার্ষিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে 2.1%। জিডিপির অর্ধেকেরও বেশি আসে ব্যক্তিগত ভোক্তা ব্যয় থেকে।

0: গত 3 মাসের তুলনায় এটি 0.3% বেড়েছে, যেখানে ভোক্তারা পোশাক ও বাইরে খাওয়া দাওয়ার পেছনে বেশি খরচ করেছেন। যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি পুনরুদ্ধার হওয়ায় রপ্তানি 1.7% বেড়েছে। ওয়াশিংটনের শুল্ক আরোপের ফলে সৃষ্ট মন্দার পর এই ঘটনা ঘটল। মন্ত্রিপরিষদ কার্যালয় জানাচ্ছে, ইরান সংঘাতের প্রভাব সীমিত ছিল, তবে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে, কারণ অপরিশোধিত জ্বালানি তেলের ক্রমাগত উচ্চ মূল্য কিছু ব্যবসার ওপর চাপ সৃষ্টি করছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।